0: কম্পন বিচর কবে মা বিচর কবে মাম ঝুমঝে বগনে ঘরে কলাম অব তো ছোড়া কুদনে বলাম দিন ভরি খেলদ মলাই নেই ভুল সাত পরে পছি আমালাই সোদ খৈ বাবা বনে রাম খৈ বাবা বনে রাম অসার মাইনামা পানি পরে রুজাউনে একলয় মেরো মন কসারি বুঝাউনে বন্ধন হই চাঁদে নৌড়ারা পারি কম্পন সহ বিচর কবে মা বিচর কবে মা
1: তিন তারা তিন তীর তিন তারা তিন তীর ছড়কে না হে রাম তীর নর মায়ালু তিন তারা তিন তীর তিন তারা।

তিন চার পাঁচ, দুই তিন চার পাঁচ ছ, গন্দে সব গরে কুসাপ না দেখি মায়ানু, মাইরে তিন্র সিউদু মারে কো।

বিচার কবে মা, বিচার কবে মাম, ঝংঝঙে বাগানে খারে কলাম, আবাত ছড়া কুদনে বলাম, দিন ভারি খেল মলাই নেই ভুল সাত পরে পাছি আমার লাইফ।